beautiful song. Kja, wat heen. Een andere jasje, reggae jasje gestoken. Maar bijzonder goed gedaan. Allemaal dames, ook muzikaal hoor. Van Hindustani Radio pe aap chun hai, Ravivar ka Raje ka program aap sun rahe hai. Aur ghadi ki taraf dekhta hoon to 20 minit baki hai 8 bajne mein. En het laatste 20 minuten gaan we besteden natuurlijk aan onze eerwaarde collega Hamloka Mahamaha Guru. The one and only maestro Chandrasen Gangaji ka janamdin hai. En dus laten we dat niet onopgemerkt voorbij gaan. Isi khushi moke par tu saathiyo. Jaise hum dekhte hain, waqt bhi dheere dheere kareeb aa raha hai. Lekin usse pehle hum log sochte hain na ki हम लोग का जो महा महा गुरु है, हम लोग का जो एयरवार्ड कोलीखा द वन एंड ओनली भैया चंद्रसेन गंगा जी का जन्मदिन है, तो इसी खुशी के उपलक्ष्य में हमारे फाउन हिंदुस्तानी रेडियो के सभी मीडिया वर्कर्स, खास करके डायरेक्सी लीडर मीडियावर्कर्स, ओमरूपर्स, अलग कोलीखास के तरफ से भाई गंगा जी को तह दिल से बधाइयाँ ही बधाइयाँ, खुशियाँ ही खुशियाँ, प्यार मोहब्बत के साथ पेश करते हैं और ऊपर वाले से विनती करते हैं कि हम लोगों के बीच ये महान उस्ताद 100 साल से ऊपर तक जिए और अच्छी तंदुरुस्ती के साथ. Namens alle collega's, vrienden, familie, van harte gefeliciteerd, bhai Gangaji. En we houden zoveel van u dat wij u boven de 100 jaren met ons samen willen zien genieten. Vooral zingen, fun maken, omroepen. U bent een groot voorbeeld van ons. En natuurlijk ook onze master, onze guru bij karaoke en ook met live optredens. We zijn u reuze dankbaar. En ook nogmaals van harte gefeliciteerd. Happy happy birthday song by Sonu Nigam Ji, speciaal voor u namens al uw dierbaren. Hari Om. God bless you, bye. So lobby lobby and blessing to aapko, aapke charanon mein hum sab sar nawate hai maha maha guru. What say my super trots of you that he not states the leeftijd niet verklappen, maar dat zal u maar een keertje zelf moeten doen. En dat u nog steeds baprebap zo perfect nog zingt, hè. We zijn God reuze dankbaar met u. Hari Om. En bij deze, ik heb echt geen woorden hoor, bhai. Ik bedoel, ik stotter, ik totlawa. Ik bedoel, het komt rechtstreeks uit mijn hart. En ook namens alle collega's. Happy happy birthday to you, by Sonu Nigam.